0: দেখ মা রশ্মি, আজ তো মা যদি বঞ্চি থাকে মো বাপা হে তোকে মা পড়ি গাড়িমন্ড করে কেবি শাসন করু নথান্তি। মু কেবল তো সুখ ও উজ্জ্বল ভবিষ্যৎ পাই কহুছি, তোর শেখর সহিত এতটা মেলামেশা করিবা মু আদৌ পছন্দ করুনি।
1: কিন্তু ডাডি, শেখরকু শেখরকু মু ভালো ভালো পাই ডাডি।
0: রশ্মি,
1: মু তোকে বিবাহ করিবা পাই
0: চুপ কর, মু তো পাই পাত্র ঠিক করছি। আর মোর বিশ্বাস তুই মোর অবাধ্য হয়ে সঞ্জয়ের হাতে যাই নির্ভয়ে বাড়ি চালি পারিবু।
1: কিন্তু সে বিশ্বাস মোর অন্তত রহিবা উচিত ডাডি, কারণ হাত ধরি মু চালিবি আপন নুহন্তি।
0: কিন্তু কিন্তু শেখর অছি কোন ভবিষ্যৎ জীবন পাই না অছি তার পথ না অছি পাথেয়।
1: অতীতকু থরে ফেরি চাহন্তু ডাডি, ছাড়ি আসিবা হজিলা দিনরে আপনক পথ পাই কোন যথেষ্ট পাথেয় ভরি রইছিলা। আপনকর এই ব্যাংক ব্যালেন্স প্রতিপত্তি প্রতিষ্ঠা অতীতরে কোন এমতি ছিলা।
0: রশ্মি, বর্তমান দুনিয়ারে বঞ্চক হলে ধনর আবশ্যকতা নিহাতি দরকার। শেখর অছি কোন, হ্যাঁ শেখর অছি কোন, না অছি ধন না আভিজাত্য না ব্যাংক ব্যালেন্স, কিছু নাই। তু তা হাত ধরি জীবনের কোন পূর্ণতা পাই পাইব বলে ভাবিছু?
1: ড্যাডি, জীবনর পূর্ণতা পাই নারীর এমিতি গোটি সাথী প্রয়োজন, যে পড়ি পারিব তা আখির ভাষা সম্মান করি পারিব তা স্বাধীন চিন্তা কো, আও প্রতিটি প্রতিকূল পরিস্থিতিরে তা আগরে ঠিয়া হয়ে পারিব প্রেরণার উৎস হয়ে।
0: আরে এসব কেবল উপন্যাসর মনগড়া কথা, জীবনটা কিন্তু উপন্যাস নুহ, এহা নিছক বাস্তবতা। আর এটিপাই প্রচুর ধন আভিজাত্য গাড়ি বঙ্গলা ব্যাংক ব্যালান্স নিহাতি দরকার।
1: ড্যাডি, বিবাহর অর্থ কোন খালি দৈহিক মিলনার সুখ? দুই ওড়ি দুই মুঠা পৌষ্টিক আহার, আড়ম্বরপূর্ণ জীবন, আর স্বামীর নেম প্লেট মরা যাইতিবা এক মনোরম প্রাসাদ, বাস এতিকি।
0: মা, তু জীবনর প্রথম পাহাচর বি পাদ দেইনু, সেইটিপাই তু এ কথা কহুছু। শেখর প্রতি তোর ভাল পাইবা তত অন্ধ করে দিয়েছি, ভাব প্রবণতার ভাসি যায় না। মা, মু তোকে পুরো চিন্তা করিয়া সময় দৌছি, তু ভালোভাবে ভাবি দেখ।

0: যাওছি।
1: ও মাই গড, এই শুভ খবর পাই অনেক অনেক ধন্যবাদ সুধা দেবী।
0: কিন্তু রশ্মি কহুতলা সে বর্তমান পাই মা হবাকু ইচ্ছা করুনি।
1: কোন কহুছন্তি আপন?
0: মু তাকু অনেক বুঝাইছি তথাপি।
1: না না তাহি পারে না, আমো প্রেমর প্রথম সন্তককু।
0: আপন ব্যস্ত হুঁদুনি শেখর বাবু, সব ঠিক হয়ে যাব। ঠিক আছে, রশ্মিকু মু আউ থরে বুঝাইবি।

শ্রোতা বন্ধু, হ্যালো বারিপদা কার্যক্রম সম্পর্কে আউ এক সূচনা। প্রত্যেক রবিবার সকাল 8:15 রু সকাল 9 পর্যন্ত প্রচারিত হেউচি কার্যক্রম হ্যালো বারিপদা। এই কার্যক্রমের পুনঃপ্রসারণ প্রত্যেক বুধবার সকাল 8:15 রু 9 পর্যন্ত শুনিপারে। হ্যালো বারিপদা কার্যক্রমে নিজ পছন্দর গীতক সামিল করা চাহিদা প্রতি বুধবার অপরাহ্ন 4-5 মধ্যে আমাকে টেলিফোন করতু। আমার টেলিফোন নম্বরটি হচ্ছে 06792254105। আউথরে কহি রাখুছু শ্রোতা বন্ধু, প্রত্যেক বুধবার অপরাহ্ন 4-5 মধ্যে টেলিফোন করতু। টেলিফোন নম্বর 06792254105। সূচনাটি এতিকিরে শেষ হলা।

0: নোয়াকার জিতিবার মৌকা? ওয়াও, বাপাঙ্কু সারপ্রাইজ দেবি। অল্প কিছু তো ডিটেলস ভরিবার আছে।
1: রহি যা বুদ্ধু।
2: কোন এভলি পপআপস প্রতি সাবধান রহ। স্ক্যামার্স পার্সোনাল ডিটেলস র ভুল ইউজ করি পারন্তি।
0: ও
1: তু বুঝি গলু না? রিল্যাক্স।
0: কিন্তু কার জিতি যাই থিলে বাপা হোমওয়ার্ক করাই ন থানতে।
2: আরবিআই কহে স্মার্ট বন কুল রহ।
3: আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর।
4: জনজীবন সংবাদ উপস্থাপনায় মু লহরিকা পটনায়ক। বিশ্ব ইতিহাস এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনকু অনুধ্যান করে জনাযায় যেতবে অন্যায় অত্যাচার এবং শোষণ বিরোধে সংগ্রাম হয়েছে সেতবে সঙ্গীত এক শক্তিশালী অস্ত্র ভাবে কাম করেছে। সঙ্গীত কেবল মনোরঞ্জন পাই নুহে বরং এহা জনমানসরে বিপ্লবর চেতনা জাগ্রত করিবার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। বিপ্লবী সঙ্গীতগুড়িক লোকঙ্কু নিজের অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতন করায়। গোটিয়ে স্বরে সঙ্গীত গাইবা লোকঙ্ক ভিতরে গোষ্ঠীগত একতা এবং ভ্রাতৃভাব বৃদ্ধি করাই থাকে। মুখ্যত নিরক্ষর তথা সাধারণ লোকঙ্ক নিকটরে রাজনৈতিক এবং সামাজিক চিন্তাধারা পৌঁছাইবা পাই সঙ্গীত সবুঠারু সহজ মাধ্যম। কুয়াযাইছি শস্ত্র যাহা করিপারে না এক প্রভাবশালী সঙ্গীত তাঠারু অধিক শীঘ্র মনুষ্যর মনকু বদলাইপারে। ভারতীয় স্বাধীনতা সংগ্রামে মধ্যে সঙ্গীত সত্যাগ্রহী মানুষ প্রেরণ যোগাইবা সহ সাহস দেউথিলা। আজি ক্রান্তি দিবসরে আসন্তু এপরি কেতেক সঙ্গীত সম্পর্কে জানিবা। দেশপ্রেমর ভাবনা সহিত ভারতের চলচ্চিত্র নির্মাণর শুভারম্ভ হয়েছিলা। ব্রিটিশ শাসনর কঠোর ব্যবস্থা ভিতরে বি চলচ্চিত্র নির্মাতামানে দর্শকঙ্ক মনরে দেশপ্রেমর ভাবনা জাগ্রত করিবা পাই সফল প্রয়াস করিথিলে। এহা মধ্যরে প্রথম থিলা 1936 আসিথিবা চলচ্চিত্র জন্মভূমি। এহা হিন্দি সিনেমা ইতিহাসর প্রথম দেশভক্তি ভিত্তিক চলচ্চিত্র বলি কুহাযায়। এথিরে থিবা গীত জয় জয় জননী জন্মভূমি মাতা সে সময়রে খুব লোকপ্রিয়তা হাসল করিথিলা। এহাকু লেখিথিলে যমুনা স্বরূপ কাশ্যপ। এহা সহিত থিলা সেবাকে হম ব্রতধারী গীতটি যাহা স্বাধীনতা সংগ্রামীকু বেশি আকৃষ্ট করিথিলা। ১৯৪০ মুক্তিলাভ করিথিলা বন্ধন চলচ্চিত্র। কবি প্রদীপ এথিরে এক গীত লেখিথিলে চল চল রে নওজওয়ান চলো সং চলে হম। সেই সময়রে স্বাধীনতা সংগ্রামী মানক মধ্যে উৎসাহ সঞ্চার করিবারে এহা এক প্রেরক শক্তি ভাবে কার্য করিবা আরম্ভ করিথিলা। এই গীতর এপরি প্রভাব থিলা যে 1944 ফিল্মিস্তান চল চল রে নওজওয়ান নামরে এক চলচ্চিত্র নির্মাণ করিথিলা। 1941 সোহরাব মোদি নির্মাণ করেছিলেন চলচ্চিত্র সিকন্দর। এথিরে পণ্ডিত সুদর্শন লেখিথিবা গীত জিতে দেশ হমারা ভারত হে ঘরবার হমারা ভারত হে সংসার হমারা সেতবে দেশপ্রেমী মানক কণ্ঠস্থ হয়েছিল। 1942 আউ এক চলচ্চিত্র কিসমত পাই মধ্যে এক কালজয়ী গীত রচনা করেছিলেন কবি প্রদীপ। অমির বাই কর্ণাটকী এবং খান মস্তানা গাইথিবা এই গীতটি ব্রিটিশ সরকারকু মধ্যে ভয়ভীত করে দেইথিলা। ভারত ছাড় আন্দোলন বেলে 1943 আসিথিবা এই গীত দেশর গলিকন্দিরে শুনিবাকু মিলিলা। গীতটি থিলা আজ হিমালয় কি চোটি সে হমনে লালকারা হে দূর হটো এ দুনিয়া ওয়ালো হিন্দুস্তান হমারা হে। ব্রিটিশ সরকার কবি প্রদীপঙ্ক বিরোধরে গিরফ ওয়ারেন্ট জারি করিথিলে বি এহা বিশ্বযুদ্ধরে ব্রিটিশ মানকু সহযোগ করিবা লাগি বার্তা কহি খসি আসিথিলে কবি। তেবে অসলরে সে যেউঠারে এই ভাব পৌঁছাইবাকু চাহুথিলে সেঠারে অর্থাৎ দেশর সংগ্রামীক পাখরে এহা পৌঁছি সারিথিলা। ১৯৪৬ আসিথিলা চলচ্চিত্র হম জোলি। এথিরে নূর জাহাঙ্ক কণ্ঠরে থিবা এই গীতরে স্বাধীনতার পদধ্বনি যেপরি শোনা যাইথিলা স্বাধীনতার সংকল্প আহুরি মজবুত হেবারে লাগিথিলা। গীতটি থিলা ইয়ে দেশ হমারা প্যারা হিন্দুস্তান জাহাঁ সে ন্যারা। ভারত ছাড় আন্দোলনর স্মৃতিরে আজ পালন করা যাচ্ছে অগস্ট ক্রান্তি দিবস। আজ

শ্রোতা বন্ধু, আপনার হিন্দি চলচ্চিত্রর গীত শুণুচার আকাশবাণী বারিপদা কেন্দ্রর প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ডে 102.9 মেগাহর্টজ যোগে। পরবর্তী গীতটি নেইছু আদমি খেলনা হে চলচ্চিত্রর, দ্বৈতকণ্ঠে গাইছেন শিল্পী মোহাম্মদ আজিজ এবং অলকা ইয়াগনিক।

অনন্ত বঙ্গোপসাগর বেড়াভূমি উপরে আপনার পুরুষোত্তম ক্ষেত্র রাজ পুণ্য নীলাচল ধাম পুরী সহরের আজ্ঞা ব্রাহ্মণ বিষ্ণু শর্মাঙ্কর ঘর পণ্ডিত মণ্ডলী ব্রাহ্মণ অত্যন্ত ধর্মপরায়ণ লোক অত্যন্ত ন্যায়বান লোক জগন্নাথ মহাপ্রভুঙ্কর জনে পরম ভক্ত পরম সাধক হচ্ছেন ব্রাহ্মণ বিষ্ণু শর্মা।